শ্রোতা বন্ধু, আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা আকাশবাণীর সহযোগ নিন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজ হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 7008248758। নম্বরটি আউথরে কই রাখুছি 7008248758। বর্তমান শুনিবা বন্দনা কার্যক্রমর পরবর্তী ভক্তিগীত আরে মোর মন ভাই দুঃখে ভাঙ্গি পড়ুরে কাহি। গাইছন্তি রীনা মহাপাত্র, রচনা বীরকিশোর নায়ক।

শ্রোতা বন্ধু আজ আলোচনার সবিশেষ কথা আপনার জাঁ এ কার্যকরী করা সহিত অন্যকু প্রতি সচেতনতা করাইবা। তেবে প্রতিবর্ষ জুলাই এক রু সাত আমি বন মহোৎসব সপ্তাহ রূপে পালন করে থাকি। এক বৃক্ষরোপণ উৎসব যে লক্ষ লক্ষ চারা রোপণ করা যাই পরিবেশ সুরক্ষা এবং জঙ্গল সংরক্ষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা যায়। এর আউ এক মুখ্য উদ্দেশ্য ও গুরুত্ব হল স্বচ্ছ পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনর মোকাবিলা পাই ব্যাপক ভাবরে আমি গছ লগাইবা। এহা সহিত জঙ্গল সুরক্ষা পাই বাতাবরণরে অম্লজান মাত্রা বড়াইবা এবং প্রাকৃতিক সন্তুলন রক্ষা করিবা পাই জঙ্গল সুরক্ষা বৃক্ষরোপণ করিবা এই বন মহোৎসব সপ্তাহর আউ এক মূল লক্ষ্য। 1950 মসিহারে তৎকালীন কেন্দ্র কৃষিমন্ত্রী ডক্টর কে এম মুন্সি জনসাধারণক মধ্যে গছ প্রতি ভাল পাইবা এবং প্রকৃতি সংরক্ষণকু প্রোৎসাহিত করিবা পাই এই সপ্তাহব্যাপী কার্যক্রম আরম্ভ করিথিলে এবং 1950 মসিহারু বর্তমান পর্যন্ত এই কার্যক্রম বিশেষ ভাবে করা যাই আসুছি। তেবে শ্রোতা বন্ধু বন মহোৎসব সপ্তাহ উদ্দেশ্যে আসন্তু সমস্তে গছ লগাইবা, গছর যত্ন নেবা এবং পরিবেশকু সুস্থ সুন্দর সবুজ বনানি করিবা।

0: राउरकेला।
1: हाँ हेलो हेलो राउरकेला मैडम, नमस्कार
0: नमस्कार।
1: नागू पात्र कहते हैं सानुमुरी गुड़ा बोला हाँ दीदी
0: कौन तू केमती अच्छे थे अपनो?
1: भल अच्छे मैडम आपण मैंने चिंता अर्जा
0: आमे भी सब भल अच्छु चलची दुखे सुखे। आउ कौन तू आपण आजकल कौन करछुंती?
1: আজিকালি বলে তো বর্ষা বর্ষি বলে ধান ধুনি বুনা বুনি চালিছে
0: হুম
1: হয় বলে ধান বুনা বুনি চালিছে বর্ষা সে বদলা থেকে নিয়ে আবার কম হয়েছে আমার ইয়ারে
0: হুম হুম আচ্ছা
1: নেলে আমি আর এখন ধান করছো যে নাই আমাকে কোরাপুর সাইড বড়বড় সাইড সাথে বর্ষা হয়েছে আমার এই যে সেটা আমার এবার টোটালি বর্ষা নেই আবার ভরি ভরি করছে ছাড়ি দিয়েছে তাহলে ধান বুনা বুনি করতে আইছে চাষবাস বলে আমার উপরে তো ধান ছাড়া অল কথা হয়নি আর যে আমার এই শীত দিনে ডালি জাতীয় খাদ্য হয়
0: হুম হুম হুম
1: যেমন মুগ বিরি সোনা
0: হ্যাঁ। আউ কোন তো আজি আপনক পছন্দর গীত?
1: দিন ফিনিলর মুজে নিন্দ নাই মুজে চেন নাই
0: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
1: আউ কি তাকে ডেডিকেট করব না ম্যাডাম
0: হ্যাঁ
1: অশোক পতি করম সানি সাহু সুবল সাহু রাধাকান্ত ভই ভক্ত চরণ ভই রাজেন্দ্র ভই রবীন্দ্র মেহের নারায়ণ মেহের মুরলী মেহের গোবিন্দ মেহের আনন্দ মেহের যশবন্ত পাইক লোকনাথ সাহু লোকনাথ প্রধান চিত্রসেন সবর ক্ষমা সাগর সাহু মনোজ পটেল সীমাঞ্চল সবর নীলাকার রণা ভূষব গহি আর আমার রাউরকেলা যেতে বি শুনছেন সবু শ্রোতা গীত ডেডিকেট করবে
0: ঠিক আছে। তবে শুনছু আপনার পছন্দর গীত?

শ্রোতা বন্ধু নমস্কার, আকাশবাণী রাউরকেলার আজের এই বিশেষ কার্যক্রমকে আপনার স্বাগত। আজের এই কার্যক্রম সহ অশোক রাউত, কার্যক্রমটি প্রযোজনা করেছেন বসন্ত কুমার স্বাইঁ।

0: শ্রোতাবন্ধু, আমি যেমি জাণতি প্রত্যেক বর্ষ জুলাই 1-7 তারিখ পর্যন্ত বন মহোৎসব সপ্তাহ পালিত হয়ে থাকে। চলিত বর্ষ মধ্যে পালিত হয়েছে এবং চলিত বর্ষ ৭৭তম বন মহোৎসব হিসাবে পালিত হয়েছে। এই যে বন মহোৎসব সপ্তাহ পালনর উদ্দেশ্য কোণ রয়েছে, বৃক্ষরোপণর আবশ্যকতা কাহিকি রয়েছে, কেতে রয়েছে, এইসব বিষয়ে আলোচনা করা আমসহ আজ অনেক রাউরকেলা বনখণ্ড অধিকারী শ্রীযুক্ত রবিকান্ত মিনা। স্যার নমস্কার।
1: নমস্কার, সব শ্রোতা মানুষ শুভেচ্ছা জনাওছি। মু
0: স্যার, আমি যেমি জাণতি প্রত্যেক বর্ষ জুলাই 1-7 তারিখ পর্যন্ত বন মহোৎসব সপ্তাহ পালিত হয়ে থাকে, তবে এইটি কুহতু এই বন মহোৎসব সপ্তাহ কেবেঠু ও কাহিকি পালিত হেউছি, এই সপ্তাহ পালনর উদ্দেশ্য কোণ রয়েছে?
1: স্যার, প্রথম মু আপনকু কেবক চাউচন্তি কি এয়া 1950 বর্ষরে স্টার্ট হইতিলা। সেতেবেলে কৃষি মন্ত্রী থিলে কে মুন্সি স্যার, সে স্টার্ট করিতিলে কাহিকি জুলাই মাসরে বর্ষা মাস অছন্তি, সে মাসরে সে সবু গছমানঙ্কু ভালো গ্রোথ হব আর সে তাঙ্কু সর্ভাইভাল বি ভালো হইপারিবে, তো সেতিপাই কৃষি মন্ত্রী থিলে সে টাইমরে সে স্টার্ট করাইছি সে টাইমরে। তাপরে তো প্রত্যেক বর্ষ সে সবু স্টেট মানা সে পালন করুছি সে বন মহোৎসব।
0: মানে যেমতি আপনা কহিলে কে মুন্সি স্যারঙ্ক দ্বারা এটা আরম্ভ হইতিলা 1950 মসিহারু, চলিত বর্ষ এহা 77তম বর্ষ বন মহোৎসব সপ্তাহ পালন হইছি, এ যো পালনর উদ্দেশ্য কোন রয়েছে?
1: এয়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি লোক মানঙ্কু মধ্যে বৃক্ষারোপণ পাই ব্যাপক সচেতনা সৃষ্টি করিবা।
0: আজ্ঞা।
1: তারপরে সে যত্ন নেওয়া কি সে গছ বড় হব, মেনলি পরিবেশ পাই সে পালনা করা যাইছে।
0: মানে আমার সবুজ বনানী পরিবেশ কেমতি আমি তৈরি করে পারিবা, পরিবেশ সবুজিময় হয়ে পারিব, বৃক্ষরোপণ বেশুর বেশি হয়ে পারিব, আর বৃক্ষরোপণ সহিত এর যত্ন বিষয়ে লোক মানুষ সচেতন করা হচ্ছে এর উদ্দেশ্য। আর বিশেষ করে জুলাই মাসরে যেহেতু বর্ষা হয়ে থাকে সেইপা এই বন মহোৎসব সপ্তাহ এই জুলাই 1-7 তারিখ পর্যন্ত পালিত হয়ে থাকে বলে আপনি কহিলেন। তবে স্যার, এইটি কুহতু যে চলিত বর্ষ এই বন মহোৎসব সপ্তাহ পাই থিম বা বিষয় কোণ রয়েছে, আর এপরি এক থিম কাহিকি চয়ন করা যাইছি?
1: প্রত্যেক বর্ষ নূয়া নূয়া থিম চয়ন করা যাইছি, এ বর্ষ যোটা থিম চয়ন হয়েছি সে অছি কি সবুজা পরিবেশ সুস্থ জীবন। এই থিম চয়নের উদ্দেশ্য হচ্ছে কি লোক মানুষ এয়া বুঝিবা যে গছ লগাইবা কেবল এক শখ মাত্র নাই, এয়া জলবায়ু পরিবর্তন রোকিয়া পাই আমার একমাত্র রাস্তা আছে।
0: তবে স্যার, চলিত বর্ষ এই যে বন মহোৎসব সপ্তাহ পালন হেউছি, বন বিভাগ আউ বিশেষ করে রাউরকেলা বনখণ্ড পক্ষরু বন মহোৎসব সপ্তাহ কেমিতি কোন পালন করা যাউছি, এই অবসরের কি কি কার্যক্রম সব করা যাউছি বা করিবাকু স্থির করা যাইছি সে বিষয়ে টিকে অবগত করাইবে?
1: জি স্যার, প্রথম সে বন মহোৎসব আরম্ভ হয়ে যাইছি আমার ডিভিজনরে বি অবেয়ারনেস রথ হরি ঝন্ডি দেখাইকে তাঙ্কু রবানা করা হয়েছি মোর ডিভিজন অফিসরে।
0: আজ্ঞা।
1: তারপরে গোটে স্টল বি লগা হয়েছি মোর ডিভিজন অফিসরে সামনে, সেটি বি জনসাধারণ মানে অনেক সে গছ নেই পারিবে, স্যাপলিং নেই পারিবে সেটু।
0: আজ্ঞা।
1: তারপরে চারা বটন বি সবু রেঞ্জ আর সবু সেকশন সবু বিটরে চালিছি, সে জনসাধারণ মানে সবু সবু নার্সারি সে নিয়া হব।
0: আজ্ঞা।
1: তারপরে বৃক্ষরোপণ বি আমার প্রত্যেক ডে সবু আলগা আলগা রেঞ্জরে বৃক্ষরোপণ বি চালিবি আলগা আলগা রে স্কুল রে চাই কলেজ হো চাই গ্রাম পঞ্চায়েত কিংবা আলগা আলগা ইনস্টিটিউশন সবু ভিতরে বৃক্ষরোপণ চালিছি। আর তা ভিতরে সবু কিংবা বিশিষ্ট নাগরিক অছন্তি, অনরেবল এমপি অছন্তি, অনরেবল মন্ত্রী সাহেব অছন্তি, অনরেবল এমএলএস অছন্তি, অনরেবল গভর্নমেন্ট সর্ভেন্টস অছন্তি, আর কিংবা সরপঞ্চ সবু আলগা আলগা বিশিষ্ট অতিথি মানঙ্কু ডাকি হব আলগা আলগা ইভেন্টরে। আর তারপরে সে সচেতনা পাই বি সে এলইডি ব্যান বি চালিছি, তারপরে রেলি করি হব কি আলগা আলগা রেঞ্জরে সে সবু চালিছি সে বন মহোৎসব পাই।
0: আজ্ঞা। তার মানে বৃক্ষরোপণ আর বৃক্ষচারা বন্টন

0: ভালো রইবে।
1: আচ্ছা
0: কিন্তু কেবল সরকারি উদ্যম জ্যেষ্ঠ নুহে, জনসাধারণ সহভাগিতা পাবলিক পার্টিসিপেশন বিনা গাছ লগাই তা বঞ্চাইবা অসম্ভব অনেক
1: আজ্ঞা
0: লোক নিজে আগুড়ি আসি পারিবে গছর যত্ন নেওয়া দরকার অনেক
1: আজ্ঞা স্যার
0: সেমতি আলগা আলগা স্টেপ নিয়ে আইছি মু আপনার প্রথমে বতাইছি সে কন চালিছি
1: আজ্ঞা
0: সে লোক মানুষ সেমতি ইনভলভ করাইছি আমার প্লান্টেসন ড্রাইভরে বন মহোৎসবরে আলগা আলগা ফাংশনরে।
1: আজ্ঞা স্যার তবে এইটি কুহন্তু স্যার কেউ কেউ দিগ প্রতি সচেতন রহিলে আমি স্বচ্ছ সবুজ তথা সুস্থ পরিবেশ বা সবুজিমাময় পরিবেশ সৃষ্টি করে পারিবা।
0: স্যার প্রথমে লোক মানুষ তো ব্যবহার চেঞ্জ করা পড়ব, সেমতি কি প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতু,
1: আজ্ঞা
0: কেমতি কি সে নন ডিগ্রেডেবল অনেক পলিথিন তো তাঙ্ক বহু বিকট ইম্প্যাক্ট অনেক পর্যাবরণ উপর,
1: আজ্ঞা
0: বেস্ট কু ঠিক ভাবে পরিচালন করতু, তা রিসাইক্লিং করতু 3R 5R যেটি অনরেবল প্রাইম মিনিষ্টর লাস্ট বর্ষ কুলে সার্কুলার ইকোনোমি পাই তো তাঙ্কু রিসাইকেল করিহব, তাঙ্কু আগেন ইউজ করিহব, তো 3R 5R প্রিন্সিপল নিজকু আপনাইব পড়ব,
1: আজ্ঞা
0: নিজকু পশিব পড়ব,
1: আজ্ঞা
0: বিদেশী গছ অপেক্ষা আমার দেশী গছ যেমতি কি নিম গছ বড় গছ আম্ব গছ সে লগাইব পড়ব,
1: আজ্ঞা
0: বিদেশী গছ তো তাঙ্কু আলগা ইম্প্যাক্ট অনেক সেমতি যে গছ মানে সে সুটেবল অনেক সে পরিবেশ পাই সেই মু চেষ্টা করিবে সেই লোক মানে সেই লগাইবে।
1: আজ্ঞা তবে স্যার আপন যেমতি কহিলে রাউরকেলা বনখণ্ড পক্ষরু প্রচেষ্টা জারি রহিছি জঙ্গল সৃষ্টি করিয়া পাই জঙ্গলর যত্ন নেওয়া পাই লোকঙ্কু সচেতন করিয়া পাই এবং আপন মধ্যে ব্যক্তিগত স্তরে সেতিপ্রতি বিশেষ দৃষ্টি দেউছন্তি আর আগকু মধ্যে দেবে এহা আমি আশা করিবা। তবে স্যার এক পেড় মা কে নাম 2.0 যাইছি বিগত বর্ষরে, চলিত বর্ষ এই এক পেড় মা কে নাম বা মাঙ্ক নামরে বৃক্ষটি তৃতীয় ভাগ বা 3.0 এই অভিযান জারি রয়েছে এই বিষয়ে টিকে কহিবে।
0: লাস্ট বর্ষ সেমতি এ বর্ষ বি সে ক্যাম্পেইন চালিছি অনরেবল পিএম নরেন্দ্র মোদিজি কে মার্গদর্শন মে এক পেড় মা কে নাম 3.0 ইস সাল ভি ইস বর্ষ ভি জারি হ্যায়, তো মে আপ সবসে আশা করতা হুম কি আপ হামারে ইস মিশন কা সহভাগিতা মে হিসা নিভাইয়ে আর ইস দেশ কো আর ইস রাউরকেলা সিটি কো গ্রিন বানানে মে হামারি মদদ কিজিয়ে।
1: তবে এই বনমহোৎসব সপ্তাহ পালন পরিপ্রেক্ষীরে আমার এই আলোচনা শুনুথিবা শ্রোতাঙ্কু আপন কোন বার্তা দেবা পাই চাহিবে?
0: শেষরে এক ডিএফও ভাবরে মু কইব চাউচন্তি কি গচ্ছ থায়ে তো জীবন থায়ে,
1: আজ্ঞা
0: গচ্ছ আমার প্রাণ অছন্তি, বন মহোৎসব রে কেবল ফটো উঠাইবা পাই গচ্ছ লগান্তু নাই, তা বড়া হেবা পর্যন্ত নিজরু পুয়াবে জিয়া তারা হি যত্ন নেওয়া পড়িব, জঙ্গল রো বন্য জন্তু আমার সম্পদা আসন্তু মিলি মিশি এহা সুরক্ষা করিবা।
1: স্যার আপন যেমিতি আমার আলোচনা শুনুথিবা শ্রোতা মানুষ আপন নিজ বার্তা দিলে যে বৃক্ষ রোপণ করিবা যেতিকি গুরুত্বপূর্ণ তাকু বড় করিবা, নিজর পুয়া ঝিও ভলি তাকু যদি আমি বড় করি পারিবা তাহলে নিহাতি ভাবরে আমি সেই বৃক্ষ দ্বারা আমি নিজে উপকৃত হেবা সহিত আমার ভবিষ্যৎ পিঢ়ি যেমানে অছন্তি সেমানে নিহাতি ভাবরে উপকৃত হই পারিবে। তবে স্যার আপন যেমিতি কহিলে বৃক্ষ রোপণ বৃক্ষর যত্ন জঙ্গল সুরক্ষা এবং বিশেষ করে এই যে বন মহোৎসব সপ্তাহ পালন পরিপ্রেক্ষীরে বিশেষ কার্যক্রম সবু বন বিভাগ হেউ কি আপনার রাউরকেলা বনখণ্ড পক্ষরু করা যাউছি সেতিরে নিহাতি ভাবরে লোকমানে সচেতন হেবা সহিত বৃক্ষর উপকারিতা বিষয়ে জানিবে সচেতন হেবে, তা পাই আপন যেমতি কহিলে সচেতনতা রথ সবুজ রথ আপনার ভ্রমণ করুছি তা সহিত এলইডি ভ্যান মধ্য বুলিয়া পাই দিয়া যাইছি, আপন মানে মধ্য বিভিন্ন প্রকার কার্যক্রমর সূচনা দেউছন্তি লোকমানকু সচেতন করুছন্তি এই বন মহোৎসব সপ্তাহ পালন পরিপ্রেক্ষীরে তা দ্বারা লোকমানে উপকৃত হই পারিবে। তবে যাও স্যার আপন কার্যব্যস্ততা ভিতরু কিছু সময় বাহার কলে আকাশবাণী রাউরকেলাকু আসলে আমার এই কার্যক্রমরে অংশগ্রহণ কলে এবং 77তম বন মহোৎসব সপ্তাহ পালন পরিপ্রেক্ষীরে আজির এই বিশেষ কার্যক্রমরে আপন অংশগ্রহণ করিথিবারু আমার শ্রোতাঙ্কু বন মহোৎসব সপ্তাহ পালন সম্পর্কে কিছু তথ্য দেইথিবারু আকাশবাণী রাউরকেলা তরফরু এবং আমার কার্যক্রম তরফরু আপনাকু অশেষ অশেষ ধন্যবাদ দেউছু, নমস্কার।
0: নমস্কার।

শ্রোতাবন্ধু, এ থিলে রাউরকেলা বনখণ্ড অধিকারী শ্রীযুক্ত রবিকান্ত মিনা। 77তম বন মহোৎসব সপ্তাহ পালন পরিপ্রেক্ষীরে আজ তাঙ্কা সহিত কিছু কথা হলে বন মহোৎসব সপ্তাহ পালনর লক্ষ্য উদ্দেশ্য বিষয়ে তাঙ্কঠু কিছু কথা জানিলে। শ্রোতাবন্ধু, 77তম বন মহোৎসব সপ্তাহ পালন পরিপ্রেক্ষীরে আজর এই কার্যক্রম সহ মুথিলি অশোক রাউত। তবে শ্রোতাবন্ধু, আজ এতিক্রে রহুছু, নমস্কার।

শ্রোতা বন্ধু, এই ভজনটি সহ শেষ হল আজর ভক্তি গীতর কার্যক্রম আকাশবাণী রাউরকেলা। সময় বর্তমান সন্ধ্যা 6টা হওয়া যাচ্ছি। এবে শুণন্তু হিন্দি সম্বাদ রিলে করে প্রসার করছু আকাশবাণী দিল্লি।

0: 796 টা খাতা থি 4728.357 একর জমি শ্রীজগন্নাথ মহাপ্রভুঙ্কর সম্পত্তি ভাবে চিহ্নট হয়েছে। সেতির ভিতর 785টা খাতাতি থিবার 4713.225 একর জমির খতিয়ান সংশোধন কাম সফলতার সহিত পুরা করা যাইছে বলি সূচনা মিলিছে। পুরী শ্রীমন্দির জরে পড়িবার দারু বিগ্রহ মানকর অনসর ঘরে গুপ্ত সেবা চালিছে। গলাকাল শ্রীজীউ মানকর শরীর নু বছর সারা লাগি হইতিবার চন্দন পাট ডোরু আ শ্রীমুখ নু কপড়া কড়া যাইছে। আজ রাতিন শ্রীজীউ মানকু ফুলুরি তেল লাগি হবা। পরম্পরা অনুসারে বড় ওড়িয়া মঠ তরফু খাস করে তিয়ার হইতিবার ফুলুরি তেলকে বছরে আঘনু মাটি তলে তুপা যাই করে রখা যাইসি। ই দিব্য তেলকে দৈতাপতি সেবক মানে মহাপ্রভুঙ্কর শ্রীঅঙ্গন লাগি করবে। বিশ্বাস রহিছে ই তেল লগাযিবার উত্রু জরে পড়িথিবার শ্রীজীউ মানকর কষ্ট লাঘব হেসি। ফুলুরি তেল বাবদে বড় ওড়িয়া মঠর মহন্ত বংশীধার দাস গোস্বামী আকাশবাণীকে কহিছন,
1: ফুলুরি তেল গোটে সম্পূর্ণ আয়ুর্বেদিক শাস্ত্র নির্ণয় অনুসারে প্রস্তুত করা যাইথায় এবং গুপ্ত সেবা অন্তর্ভুক্ত হেতু সেটা কেবল মঠাধীশ এবং মঠর উত্তরাধিকারী এবং মঠর পুরোধা এই তিনজন হি প্রস্তুত করিথান্তি। স্বতন্ত্র ভাবে ইয়ে প্রস্তুত করা যাইথায়। এর মুখ্য উপাদান হচ্ছে ঘণাপেড়া রাশি তেল, মহাপ্রভু লাগি হইতিবা কিছু সুবাসিত ফুল আও কিছু ঔষধীয় চেরমূলি এ সমস্ত মিশ্রিত হয়ে মাটি তলে গোটিয়ে বর্ষ পূর্বরু হেরা পঞ্চমী দিন পোতা যাইথায়। শনিবার পূর্ব দিন সে বাহারি মহাপ্রভুঙ্ক পাইঁ গোটিয়ে ঘরে রখা যাই পূজা করা যাচ্ছি এবং তা দেহে চুয়া কর্পূর কস্তুরী কেশর ইত্যাদি সেটি মিশ্রিত হওয়া পরে মহাপ্রভু সংস্কারিত করিকি প্রতিভাবিত সমস্ত দৈতাপতি মানে মহাপ্রভুঙ্ক শরীরে লেপন করিথান্তি।
0: আধ্যাত্মিক গুরু সংস্কারক দার্শনিক শিক্ষাবিদ ও সনাতন ধর্মকে বিশ্বস্তরে পরিচিত করাইথিবার স্বামী বিবেকানন্দক আজ তিরোধান দিবস। ধরাপৃষ্ঠন যে কেতেজন প্রসিদ্ধ সন্ন্যাসীঙ্কর বিষয়টি আলোচনা করা যাইছি সেমানকর ভিতর স্বামী বিবেকানন্দ ছনেয়ান। আধ্যাত্মিক গুরু রামকৃষ্ণ পরমহংসঙ্কর শিষ্য বিবেকানন্দ বেদ আউ যোগ দর্শন লাগি সারা পৃথিবীন লোকপ্রিয় থিলে। স্বামী বিবেকানন্দক তিরোধান দিবসটি দেশবাসী তাঙ্কু গভীর শ্রদ্ধাঞ্জলি জনাইছন। নিরন্তর বিকাশ দিকে সমবায় সংস্থার যোগদানকে তহকাবার লাগি আজ আন্তর্জাতীয় সমবায় দিবস পালন করা যাচ্ছে। আন্তর্জাতীয় সমবায় সংঘ তরফ 1923 মশিয়া ঠানু ফি বছর জুলাই মাসর পহেলা শনিবারকে ই দিবস ভাবে পালন করা যাইছি। ই বছর ই দিবস বার্তা হেউছে গোটে শান্তিপূর্ণ পূর্তি লাগি সমবায়। ই অবসরে সারা পূর্তিন ভিন ভিন কার্যক্রম মান আয়োজন করা যাচ্ছে। নুয়াপড়া জিলান সবু চাষীমানক ধান ঘিনবার লাগি জিলাপাল প্রতিশ্রুতি দেবার উত্রু 100% চাষীঙ্কর আই স্ক্যান শেষ হইছে। গলাকাল রাতি তক আই স্ক্যান কাম শেষ হইতিবার সূচনা মিলিছে। আঘনু রবি ধান ঘিনা নেইকরি সমস্যা দেখা দেলে চাষীমানে ইতার তুর্তি সমাধান লাগি দাবি করিথিলে। বৌদ্ধ জিলান তিয়ারি চালিথিবার স্বাস্থ্য প্রকল্পমানকর অগ্রগতি ভাবদে জিলাপাল বিভূতিভূষণ নায়ক সমীক্ষা করিছন। মনমুন্ডন তিয়ারি চালিথিবার 50,000 মাতৃ আও শিশু চিকিৎসা কেন্দ্র আও পলসাগোড়ার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নূয়া কোঠা তিয়ারি কামকে ধারি সময়া ভিতরে সারবার লাগি জিলাপাল নির্দেশ দেইছন। ভুবনেশ্বর হইতিবার উত্তর পূর্বাঞ্চল দৃষ্টিবাধিত ফুটবল প্রতিযোগিতাটি ওড়িশা মহিলা দল স্বর্ণপদক হাসল করিছে। পুরুষ দলকে কাংস্য পদক মিলিছে। মহিলা বর্গর ফাইনাল ম্যাচটি ওড়িশা 1-0 গোলটি পশ্চিমবঙ্গকে হরাই করে চম্পিয়ান হয়েছে। দল তরফ পদ্মিনী টুডু গোল করেছিলেন। সূচনা অনুসারে ওড়িশার পুরুষ ও মহিলা দল আইবা IBFF জাতীয় দৃষ্টিবাধিত ফুটবল চ্যাম্পিয়নশিপ লাগি যোগ্যতা অর্জন করিছন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অইতাকে লাগি করিথিবার উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ সমুদ্র খনিন সক্রিয় থিবা লঘুচাপর প্রভাবটি রাইজে বর্ষা লাগি রহিছে। বর্ষাকে নজরথি রখিকরি স্বতন্ত্র রিলিফ কমিশনরকর অধীনতি থিবার স্টেট এমার্জেন্সি অপরেশন সেন্টর সবু জিল্লা জরুরীকালীন পরিচালনা কেন্দ্র সাঙ্গে সমন্বয় রখিকরি 24 ঘণ্টা পরিস্থিতি নিরীক্ষণ করুছে। ভারতীয় পানিপাগ বিভাগর সূচনা অনুসারে রাজ্যর ভিন ভিন জাগান জবরনু অতি জবর আও কেতেটা জাগান মধ্যম ধরনর বর্ষা হইপারে। সম্বলপুর অনুগুল বৌদ্ধ সুবর্ণপুর ও কন্ধমাল জিল্লা লাগি পানিপাগ বিভাগ তরফ রেড ওয়ার্নিং জারি করা যাইছে। শেষে মুখ্য খবর ফেরঘায়। ওড়িশা গস্তটি আইবা 9 তারিখ দিন আইবে উপরাষ্ট্রপতি। গস্তকে নেইকরি মুখ্য শাসন সচিবঙ্কর অধ্যক্ষতাটি হেলা প্রস্তুতি বৈঠক। 2025-26 রবি ঋতুটি ধান ঘিনা লক্ষ্য পুরা হইছে কহিলে সমবায় মন্ত্রী। পুরী শ্রীমন্দির অনসর ঘরে চতুর্ধামূর্তিঙ্কর চালিছে গুপ্ত সেবানীতি। আজ লাগু হেবা ফুলুরি তেল আউ লঘুচাপ প্রভাবটি লাগি রহিছে বর্ষা। সম্ভাব্য জরুরি পরিস্থিতিকে মোকাবিলা করবার লাগি প্রশাসনিক ব্যবস্থাকে সজাগ রহবারকে নির্দেশ দেলে রাজ্য সরকার। আজির আঞ্চলিক খবর ইন শেষ হলা। জুহার।

শ্রোতা বন্ধু আজি তো সময় হয়েছে তেবে আজির কার্যক্রম কু এইটি রাখুছু আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে থিলে রাজীব মাহন্ত এবং উপস্থাপনারে মু থিলি নিহারপাড়া পটনায়ক আজি পই তাহলে বিদায় দিয়ন্তু রহুছু নমস্কার।

শ্রোতাবন্ধু সিনে সঙ্গীত কার্যক্রমে শুণন্তু শেষ গীতটি রকস্টার কথাচিত্রার গীতটি কণ্ঠদান করেছেন মোহিত চৌহান।

0: শ্রোতাবন্ধু, এই গজলটি সহিত শেষ হলা আজির গীত এবং গজল কার্যক্রম। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী রাউরকেলা কেন্দ্র। আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণী সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বর 7008248758। ফোন নম্বরটি আউথরে কহি রখুছি 7008248758। উপভোক্তাঙ্ক পাখরে পহঞ্চিবা পাই সবুঠু সুলভ এবং সহজ মাধ্যম হেউছি আকাশবাণী। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই ডায়াল করন্তু এই টেলিফোন নম্বর কো 8249809672। ফোন নম্বরটি আউথরে কহি রখুছি 8249809672। আকাশবাণী রাউরকেলা। বর্তমান লোকগীতর কার্যক্রমে আজ শুণবা কৃষ্ণ গুরু ভজন পরিবেশন করেছেন হট কিশোর সাহু এবং সাথী।
1: কৃষ্ণ বৈরাগ্য ধর্ম উদে।

শ্রোতাবন্ধু লোকগীতর কার্যক্রমে শুনলে কৃষ্ণগুরু ভজন পরিবেষণ করে হতকিশোর সাহু এবং সাথী আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর স্টুডিও ঘড়ির সময় বর্তমান রাতে এগারোটা হওয়া যাচ্ছি এবে শুণন্তু হিন্দি সম্বাদ রিলে করে প্রসার করুছু আকাশবাণী দিল্লি।